0: দোস্তো, এজেক প্রোগ্রাম হেত ছেজ বেই আকি ফির হাজির। বুঝোস ইয়ামি প্রোগ্রাম হোস্ট রমেশ মারাঠা। তুমি আসি ছে
1: মিনাল পীর।
0: নমস্কার মিনাল জি।
1: নমস্কার রমেশ জি। তে সারনি সামাইনন মন মাই বরুত। নমস্কার, আদাব, সত শ্রী আকাল, তে হ্যালো।
0: ওয়েন তো ক্যা খবরাত রা?
1: বস দাইসন্স দাইগত ছে।
0: বিলকুল মিনাল জি, দাইসন্স দাইগত গশ বরাবর রোজি দিলি হকোবিস ব্রোট কুন পকেট তে হকো পন কারবার করিত।
1: বজা ফরমাও তো হে।
0: کرو اس کے پروگرام کی شروعات شعری ہنس کت کرو اس میلن کتہ فن پار عشق داستان کت کن چھ بمبر تو یمبر زل ہن کردار بنائت سانی باپت پیش کرنا آمت زی آز تی انسان عشق دوران بمبر تو یمبر زل ہنس مثال پیش کران روزان
1: بالکل رمیش جی یہ گئی کات عشق مزرز ہچ ون اگر اس لر لور عشق حقیق ہچ کات کرو تد گچن اس تیت تیت کلام نظر یہ تی باسان زنت شعر تی محل کی کلس سویت بازیب تی پرٹ سوالو جواب کران تی یسی مثال گچن اسی پنن صوفی شعرن ہندن بے شمار کلامن منز نظر